নমস্কার নমস্কার নমস্কার শ্রোতা বন্ধু কেমতি অছন্তি আশা করুছি সমস্তে ভালরে থিবে নিশ্চয় জীবন জঞ্জাল চালিথিব বন্ধু সময় পরিবর্তনশীল পরিবর্তন হি প্রকৃতির নিয়ম এই বিশ্বাস রাখিবা নিহাতি জরুরি দিন পরে রাতি আর রাতি পরে পুনি দিন আসিব যদি অন্ধারে দিগহরা হয়ে কিংবা ধৈর্য হারি যা তেমে আমি সুন্দর সকালকে অনুভব করে পারিবা না এই সুন্দর ভাবনা সহ চলন্ত আরম্ভ করিবা আজির আকাশবাণী লাইভ আজ পুনি থরে আকাশবাণী লাইভ র এই সুন্দর পৃথিবী কু আপনকু স্বাগত করুছি মু আপনকর অতি আপনার চিহ্নাস্বর সন্তোষ পণ্ডা পুনি থরে নমস্কার কার্যক্রমর আরম্ভরে নিজকু প্রভু শ্রী জগন্নাথঙ্ক পাদারবিন্দরে সমর্পি দেই চলন্তু আগেই যিবা

শ্রোতা বন্ধু, আপনার মু এটি বসি কিছু কথা কুচি, আপনার মতো কানুডারে শুণুছেন। এসব সম্ভব হয়ে পারিছে কেবল রেডিও যোগু। হ্যাঁ, রেডিও যিকি আজ 90 বর্ষে অবতীর্ণ হয়েছে। ভারতের রেডিও প্রসারণ 1920 দশকরু আরম্ভ হয়েছিল। জুন মাসর 8 তারিখ 1936 মশিয়ার ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সর্ভিসর নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রখাযাই। এবে এই সংস্থা নিজের 90তম বর্ষ পূরণ করা যাচ্ছে। মহীশূরর প্রফেসর এম ভি গোপাল স্বামী 1935 মশিয়ার নিজ ঘর এক ঘরোই রেডিও স্টেশন আরম্ভ করে এর নাম আকাশবাণী রাখলে। পরবর্তী সময় 1956-57 অল ইন্ডিয়া রেডিওর আধিকারিক নাম ভাবে আকাশবাণী গ্রহণ করা যাই। আকাশবাণীর মূল মন্ত্র হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়, যার অর্থ সমস্ত কল্যাণ এবং সুখপ্রাই সেবা যোগাইবা। আজ আকাশবাণী বিশ্বর অন্যতম বৃহৎ প্রসারণ সংস্থা। ২৩টি ভাষা এবং 146 অধিক আঞ্চলিক ভাষা বা উপভাষার কার্যক্রম প্রসারণ করে ভারতের অনেশ্বত প্রতিশত জনসংখ্যা নিকটে পৌঁছি পারিছি। ওড়িশারে আকাশবাণী জয়পুর এক প্রমুখ ভূমিকা গ্রহণ করেছি। 90 বর্ষ পূর্তি অবসরের আজ অর্থাৎ 12 তারিখ সন্ধ্যায় আকাশবাণী জয়পুর কেন্দ্র পক্ষের স্বতন্ত্র সুগম সঙ্গীত কার্যক্রমর আয়োজন করা যাইছি। বদলুথিবা সময় সহিত তাল দেই আকাশবাণী মধ্য ডিজিটাল মাধ্যমে উপলব্ধ। নিউজ অন এআইআর অ্যাপ এবং সোশিয়াল মিডিয়া জরিয়ারে এহা নূতন পিঢ়ি পাখে পৌঁছি পারুছি। 90 বর্ষর এই যাত্রা কেবল সূচনা বা মনোরঞ্জনর মাধ্যম নহে, বরং এহা ভারতর সামাজিক সাংস্কৃতিক জীবনর এক অভিন্ন অংশ হয়ে রয়েছে।

শ্রোতা বন্ধু, কথা তো অনেক বাকি অছি, আর শুনিবা পাই গীত বি বাকি অছি, কিন্তু এবে নেই যা গোটে ছোটিয়া বিরতি। আপন কুয়াড়ে বি যাঁতু নাই, বিরতি পরে পুনি কথা হবা।

0: ଆପଣମାନଙ୍କର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଜୟପୁର ପୌରପାଳିକା ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ସୂଚନା ଦେବାକୁ ଚାହିଁବି। ସବୁ ସମୟରେ ସବୁ ପରିସ୍ଥିତିରେ ଜୟପୁର ପୌର ପରିଷଦ ଆପଣଙ୍କ ସାଥିରେ, ତେଣୁ ଆସନ୍ତୁ ସମସ୍ତେ ମିଶି ଜୟପୁର ସହରର ବିକାଶ ଦିଗରେ ଚେଷ୍ଟା କରିବା। ଆପଣଙ୍କ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ଆମର କାମନା। ଧନ୍ୟବାଦ।
1: শ্রোতাবন্ধু, বিজ্ঞাপন পরে আপনার স্বাগত করছু আমার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রমক। কার্যক্রম পরবর্তী গীতটি নিয়ন্তু কথাচিত্র সাগিদ্রু, শিল্পী লতা মঙ্গেশকর, গীত রচনা করেছেন মজরুল সুলতানপুরী, সঙ্গীত সাজিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: ইয়া বাতায় তাঙ্গে সহি ভাই বারে তের জহরা নিজ না তল হরে জানে বাণজা মানসে জহরা বাণজা
1: জহরা শ্যামসুন্দর মামা ইয়া বা সহি ভাই না পড়ে জিকে বারে তের মিঙ্গ জহরা আপে
0: আতে মার নিজ রকাতা হাডা কাতা আনন্দিত মার কুগিতা হ্যাঁ নানুসকে নিগে কাচিং যাতে সমান টাইম তা বাতি ওড়ে জলকে পেলকে হালে ওড়ে মালো কুতি বড়বি কে হালে আতে নিহ নিহ কাতা মার হাডা হিনে কে আয়
1: হ্যাঁ মামা
0: নিজ উসকে এলা হ্যাঁ মার নিহ কাতা রণ্ডানে হাডানো এনা কে ছাড়ে মা যুব সমাজ ইঞ্জিন রে আমনি গেটারে কেড়া আদাঙ্গা আজিকালি পাটা জাপিম নে রে
1: জাপিম রে
0: ধীরে ধীরে মা কুই লোক হলে কুই ককার পদা হলে বারে এনে পাটা জাপিন রে কে আয়
1: জাপিন রে
0: এ জাপিন বেলা তাই এনে হাজিন রে মাদি মাদি টে এন তা কিচার মার তো পুঞ্জা নে মা কুই মা আদিবাসী লোক উচি সারে তো রচেকা দাঙ্গা আহা বাতি সারে এবারে রচেকা উনা বয়স টেস্ক ডক্টর চাচিম নাই
1: চাচিম নাই আতি হলে বিবাহ জিন রে
0: বুদ্ধিপূর্ণা না বুদ্ধিপূর্ণা আনুষ্কে মার তলিশ উনা বয়স তাহলে বিহা আজি নাই ওটা এম বাতা কি নাই বাধা বাহি নাই কি অসুবিধা বাহি নাই এদান হলে মার পুঞ্জা লাড়ি লাই এদাম পাই ঝি তানি পর মার সমস্যা এনাই কে আহিম নেই চি হি মাঙ্গে তাকি ডকরি সা চাচা তু নাই মাত্র নকে তাকি রাহা তাকি বারে মার ডকরি তা নাই মাত্র মার জীবন জীবিকা কথা কি এনি নিডা বাত কাতে নাই তারা এচা বেলা তা মাঙ্গে মা যাহা কানকা আন্দের হচ্ছিন জানে
1: অসুবিধা হই নাই
0: হ্যাঁ তো এদা বা রচক বুদ্ধিপূর্ণ রচক জাপিন পাটা জাপিন আম্বাস তো গাড়ি পাটা জাপা নেই সে আম্বাস তো উনাসকে পাটা জাপা নাই নিহি পাটা জাপিতা সে এবার সে তাঙ্গ নিডা বাত কাচিন জালে বান্ডি বাত কু তাকে যে হি চাকরিসকে কিনে সে সরকার তাণা আপে বেসরকারিসকে আপে মাত্র উনা লোক পাটা জাপা মার অনপিম নাই রণ্ডি ইয়া বে এনি কামা কি হিমচারি হরু মারি কামা চাষা কামা এনে কি মার কি হিমচায় এলা হে দণ পাতছি নাই এ ভূমি বাড়া ইচ্ছারে মার সিনি কি নথরে ভূমি বাড়াস কামা গে দে এদা পায়ে ঝি আজিকালি ভারত সরকার যোজনা কে আনে যে ভারত সরকার কে বেশি নে এনেকি আত্মনির্ভর ভারত ইচি সারে যাহার তাকি যাহার কডা নিচা কডালে আডি নাই মানে আত্মনির্ভর তাকি ইচ্ছারে মার র প্রকার বৈষয়িক জ্ঞান যদি জাপান সার মার এনে আনে যে এদি জীবন যাক মার মানে মা জীবিকা হিয়া নে মার নে এসিনি কিন র যদি আমনি গেটা সে যদি র আইটিআই কিতেসি আইটিআই কে আতিসকে র গ্যারেজ তা কামা কিতেসি র গাড়ি মোটর তিয়ার কিনে কামা ইচি সার পুঞ্জা অনুসারে এদি তানি পায়ে রণ্ডি বৈষয়িক জ্ঞান আহাছে এমাটে মাঝা তানু এ জ্ঞান জাপানা তানু মাঝা রতানা কামাসকে বেটা নেসি ওটা তানু নিজেসকে র গ্যারেজ কে হানা তানু নিডা বাতকা চিন্তার নেসি ইলাহি অনেক প্রকার মানে আমনি গেটাই কি মিস্ত্রি কামা আপে র পেন্টিং কামা আপে র রঙ্গহীন ইলু তাহলে আপে ইলা হ্যাঁ এচা রকমতে মার আত্মনির্ভর কামা কে হলে আডি নাই
1: সত কথা মামা মার এদা এনে নিজের কোটা তলে নিজে নি নাই এদা তাকে মার এনা কি নাই পাঠ পড়া হা মার আরে চাকরি দেখি এ যে অনপা না বিভিন্ন প্রকার সব প্রকার কামা আসকে এলমা গো মেড়া হি জানে এ কামা তাকে মার কি হাল তাকে স্যার কিছু নিনে লেছে যা পি নাই দরকার মার নে আমার যদি ইচ্ছা মানে নে চিত্র খেয়াল থাকে আপে কি ওর কথা এনাই ওটা কম্পুটর যুগ আজিকালি আমরা আসি কুগা কম্পুটর দাসকে নিজে নিজে রোজগার খালি আডি নাই ওটা জেরেক্স মানু আজিকালি এনাস জিগে তো আজিকালি জেরেক্স বিনা লোক কুড়ে ইল ওরি জেরেক্স খেলবান রি এদা তাকে জেরেক্স মেশিন আপে কি র ফটো ফটো ডোকা স্টুডিও কে হ্যাঁ মারো ভিডিও ভিডিও কে হ্যাঁ জিকে মারো নিজে আত্মনির্ভর হালে শিল হালে আডি নাই
0: হ্যাঁ চাকরি বেটা আতিসকে মার এ কামা আতিসকে কে হালাটে আজকাল তো পুঞ্জা নেই নে তো কাগজ পত্র তে কামা হিম নেই এদা পাই যে মার

শুনিলে কন্ধ ভাষার কার্যক্রম পুনে লেঞ্জু আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচার প্রচার করছু হিন্দি ভক্তি গীত কার্যক্রম প্রথম গীতটি শুণন্তু পুরাতন রচনার শিল্পী রঘুনাথ পাণিগ্রাহী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আমি করতাম, পরে মানে পুরুষ এগনেস্টে হি কেস করতে হোক, পুলিশ হোক, কিন্তু অভিযোগকারী যেহেতু মহিলা তার অভিযোগ আমি গ্রহণ করতাম।
1: মহিলা থানার প্রথম কাম হলো অভিযোগকারীর অভিযোগ অভিযোগ
0: হ্যাঁ
1: রখিবে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো আউ যদি এমতি গোষ্ঠী আকারে কিছু কহলে হলা ম্যাডাম, আপন সেঠিকে যাই বি সমাধান করন্তি।
0: ହଁ ଆମର ପ୍ରାୟ ଆମର ପେଟ୍ରୋଲିଂ ରେ ଥାନ୍ତି, 112 କଲ୍ ବି ଆଟେଣ୍ଡ କରନ୍ତି। ମହିଳାମାନଙ୍କର ସବୁ ସୁବିଧା ଅଛି, ମହିଳାମାନେ ଯେତେବେଳେ ଚାହିଁଲେ 112 କଲ୍ କରିକି ଆମକୁ ଅଭିଯୋଗ କରିପାରିବେ, ଆମ ସହିତ କଣ୍ଟାକ୍ଟ ରହିପାରିବେ। କିଛି ବି ଅଭିଯୋଗ ହେଲା ସେମାନଙ୍କର 112 କଲ୍ରେ ଆମେ ପହଞ୍ଚିଛୁ।
1: তো পিলামানক ক্ষেত্রে বি কিছু আছে ম্যাডাম আপনার পাখে না সে বি সে
0: ହଁ
1: ঝিও হইতিবার আছে?
0: ନାଇଁ ନାଇଁ ପିଲା ଆମ ତ ମହିଳା ଶିଶୁ ଡେସ୍କଟା ହଉଛି ପିଲାଙ୍କ ପାଇଁ, ଯେହେତୁ ମହିଳା ଶିଶୁ ଡେସ୍କ ରେ ସେଟା ଯେହେତୁ ଝିଅମାନଙ୍କ ପାଇଁ ହିଁ ପ୍ରାୟତଃ କାମ କରେ।
1: তো আপন যেতলে পেট্রোলিং করন্তি মানে দিনরে হো রাতিরো, যদি আপনার মানে প্রত্যক্ষ দৃষ্টি পড়লা কিছু গোটে গহলি হচ্ছে কি মহিলা মহিলা লাগুচন্তি কিংবা মহিলা কো কিছু টর্চার হচ্ছে, তো সে জায়গায় আপন যাইকি সেটি কোন করিবে ম্যাডাম?
0: দুই পার্টি কু সমাধান করু, দুই পার্টি কু ধরিকি থানা কু আসু, দুই পার্টি কু আপোষ বুঝামনা করতাও। যদি কিছু আপোষ বুঝামনা ন হই পারলা, কিছু গোটে ক্রিমিনাল ইনসিডেন্ট হেলে হি আমি তাঙ্ক এগেনস্টে কেস করু। যদি মনে করো কিছু পাটিতুণ্ড হুয়ে তাহলে আমি কেস করুনি, এমনি সেমানক আপোষ বুঝামনা করতাও,
1: সেটিকে সেটি সমাধান করে দিয়ন্তি। আর যদি কিছু বড় ঘটনা হলো ম্যাডাম, বড় কেস হলো, তো আপনার থানাকে অভিযোগ আসলে তারপরে তাকে মানে কোর্ট মানে ফরওয়ার্ড করা পড়লা, তো সেটি আপনার কাম কোন রয়েছে ম্যাডাম?
0: মহিলা মানক পাই প্রায়ত সন্ধ্যা টাইম রে আরেস্ট করিবার আমার নিয়মরে নাই।
1: আচ্ছা,
0: মহিলা মানে সূর্যাস্ত পরে আর সূর্যোদয় আগরু আরেস্ট হয়ে পারবে না, সেপাই বলে আমি প্রায়ত দিনরে হি আরেস্ট করু, দিনরে হি ফরওয়ার্ড করে দিই থাও সেমানক।
1: হলে এইটা এই যে সূর্যাস্ত সূর্য উদয় আগর যে করা হবনি, এটা খালি মহিলা মানক পাই উদ্দিষ্ট রয়েছে না পুরুষ মানক ক্ষেত্রে বি রয়েছে?
0: না না মহিলা মানক পাই
1: ও যাহা হলে বি রাতিরে মহিলাকে আরেস্ট করা যাবনি। সাধারণ জনতা সাধারণ মহিলাঙ্ক পাই আউ কোন সব সুবিধা রয়েছে ম্যাডাম মহিলা থানারে কে সে বিষয়ে টিকে কুহন্তু?
0: সাধারণ জনতা পাই মহিলা
1: সাধারণ মহিলাটে বি যাইকি মানে বিনা খরচে পুলিশ স্টেশনে যাইকি সে এফআইআর দেই পারিবো কি কিছু অভিযোগ করে পারিবো?
0: হ্যাঁ হ্যাঁ সব মহিলাঙ্ক পাই পুলিশ স্টেশন প্রায়ত খোলা রয়ে, 24x7 খোলা রয়ে, মহিলা মানে যেতেবেলে চাইলে সেটা আসিকি অভিযোগ দেই পারি।
1: আমো মা ভুনি মানঙ্ক পাই মহিলাঙ্ক পাই কিছু গোটে বার্তা দিওন্তু ম্যাডাম।
0: মহিলা মানক পাই মু কহে, মহিলা এগনেস্ট কিছু কেস হেলা, যদি মহিলা গোটে জন কেস দেই পারুনি মনে কর, যে দেখিলে অন্তত আমাকে খবর দিলে আমি সেই জায়গায় পৌঁছিকি দেখিয়া লোক অন্তত সাহায্য করে পারিব জনক, গোটে মহিলাকে, মহিলা মহিলা হি মহিলাকে সাহায্য করে পারিব আজি দুনিয়ারে। মহিলা মহিলা পুলিশ কহে যে যেতেবেলে বি যাহা দেখুছ অভিযোগ কলে আমি পৌঁছিকি সেটাই তাকে সাহায্য করে পারি।
1: মানে আপনার কহিবা অর্থ হল যে নিজে পীড়িত বি ন করে পারলে তা পড়িশা ঘর বা সাহির লোক বি তাপাই সাহায্য করিকি থানার অভিযোগ করে পারিবে। এই ক্ষেত্রে তো ম্যাডাম লোক ডরি যাতে যে মু কাই করি মতো কোন অসুবিধা হব তার হয়েছে সে বুঝু এমতি ভাবিকি রই যাতে। আমি নিজে বি মানে সাধারণ জনতা বি সচেতন হওয়া পড়ব, জাগ্রত হওয়া পড়ব যে জনকর কোন অসুবিধা হচ্ছে। আমি তো পুলিশ স্টেশন অছি, পুলিশ আমাকে নিশ্চয় সহায়তা করবে সহযোগ করবে, কিন্তু এটি সমস্ত বুঝিবা দরকার না ম্যাডাম?
0: হ্যাঁ সমস্ত বুঝিবা দরকার যে মহিলার কিছু গোটে অসুবিধা হচ্ছে, মহিলা যদি দেখুছি কি পুরুষ লোক দেখুছি অন্তত সেমানে আসিকি হলে কমপ্লেন কলে আমি পৌঁছিকি তাঙ্কু তাঙ্কর সাহায্য সহযোগ করিপারু।
1: সেথিপাই আমো আকাশবাণী জয়পুর কেন্দ্র তরফরু আপনাকু অশেষ অশেষ ধন্যবাদ।
2: Thank you.

শ্রোতা বন্ধু, বর্তমান জানিবা আজি দিনর বিশেষত্ব বিষয়। আজি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর প্লান্ট হেলথ। প্রতিবর্ষ মে 12 তারিখকে সারা বিশ্বরে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস পালন করা যায়। এই দিনর মুখ্য উদ্দেশ্য হল উদ্ভিদ ও গছলতার সুরক্ষা সম্পর্কে লোকমানকু সচেতন করা। উদ্ভিদ হচ্ছে মানব জীবনর আধার। উদ্ভিদ ঠারু আমি খাদ্য, ঔষধ, বস্ত্র ও শুদ্ধ বায়ু পাই, তেণু উদ্ভিদ রক্ষা করা অত্যন্ত জরুরি। আজিকালি গছলতার বিভিন্ন রোগ ও

0: আলে জোয়ার লাগো ভাই বোন মন
1: মুই মিশে জোয়ার কলেনি ভাই বোন মন
0: আমার গাঁ ভিতরে গোটে ফরমাত চাল্লা আছে এবে
1: কাইটা
0: ফরমাত বললে যাকে দেখালে পিলা ও কি টকিও ই লিডো লড়াবো প্রায় গালাইনি
1: ওই ওই
0: ই ডাক্তারখানা খেটাই দিলু খেটাই পাখে বললা কাই রকম হচ্ছে টন্ডে মিশা ন আছে সিকিল সেলাস বলাই
1: ওই ওই
0: ই তাকে বলে সে বনি ফুনি কাকড়ে জন্টা রেসি সেটা ফুনি ফানি পাটি যাইছি ফুনি
1: ওই দেখনি
0: ই এটা খাইকি নিয়েছি বাবু বললি ডাক্তার বাবুকে পাচার পাখে বললা আমার এজন আদিবাসী কুলম আছে এমন খাই করবাই আমার রকত রকত ভিতরে আখা বিবাহ করম করে দিলাই কে মামার বেটিকে কে কাছে আতার বেটিকে এমনি রকত লাগি রেবা ভিতরে যদি বিবাহ করে যাইছি ডিএনএ মিশ যাইছি বললাই এলে রকত পানি ফোরা ফাটি যাইছি সেটা রকত খাইছে ঘন্টা আমার পুনি অন্ডা ফরা রয়েছি পুনি রকত ভিতরে কনিকা মন আই অন্ডা ফরাটা আপনি আকে তাকে নোট সাই করি তার স্লিপ পে করি আখা যাইতে রে ভাই আইতে রে ভাই পুনি এলে রকত এনে তেনে যাইতে রয়েছে আইতে রয়েছে গাগড় ভিতরে এটা কোনটা খাইছে তারা মার্কা ফরাই যাইছি কোনটা খাইছে গোল ফরাই যাইছি ফুটবল ফরাই যাইছি কোনটা ডায়মন্ড ফরাই যাইছি এমনি গেলে আকে তাকে ঢুকাই করি ফাটি করি পানি ফরাই যাইছি আছে বললাই এ কেন তার কলে বচবাই বললি বলবাকে নাই এটাকে কাইছে উনা এলানি হিমোগ্লোবিন বললা সে উনাই গেলা আট নি উনাই গেলা বললে রকত চেগাইবাকে পড়ছি বললা হম আরে কাকরকে সেটা দিন মনকে জাগাবার আছে বললা রকত বললে দিনকে কে দিয়েছি কেন তার জাগাইবার সেটা আঁকা মুই উঠে কাইছে বিচার করলি নি এবে তুই দেবুস কি
1: হ্যাঁ লোকর বল কাছে দেবার আছে নি আরে
0: নাই লোক বল ভাই কাই মই তাকে রকত দিয়ে দিলে মুই সুখটা আই যাবি মুই মোর জিবে ডরি গেলাইনি
1: গোটে মানাই গোটে লোক কাইটা বলে মনুষ্য মিশা মনুষ্য কি মাঝিও ছ মাসকে গোট তোর দেবার আছে দিলে বল

0: দেবার লক্ষ্য মিশা বলবি
1: রক্তদান মহা পুণ্য বললাই নাই কি
0: না সেটা তো আছে আর জন লোক রকত দিয়েছি পিনি নয়া রকত তারা কাছে তৈরি গাগড় কিন্তু পুরা গাটি দিয়েছি পিনি তার পচে সেটার পাই রকত দেবার লক্ষ্যে মিশা বল আর পাইবার লক্ষ্যে তো জীবন বচ্ছে হ্যাঁ আরে কাতন হলো মনি আজি ফোন মনে আইসি আলো চৈতি জন আছে এদের ফোন কেটলাবে দারবি হ্যালো চৈতি জন
2: জোয়ার লাগো মামা
0: জোয়ার জোয়ার কে কইল আসনি ও কোন তিনি
2: মন্ডিলাঞ্চল কে বলাঙ্গীর জেলার
1: বাবু কেমন আছিস
2: জোয়ার শুরু আলি আপা
1: জোয়ার জোয়ার
2: ভাল আছে আপনার কেমন আছে
1: ও কুয়া নাই নি সমান তপলা খরা লগে সমান চেচড়া লুনিয়ারি
2: যাবে আইকা তপলা খরা উপলক্ষে মোর আইকা প্রথম কল লাগিছে খরা খুশি লাগুছে
0: তোমার বাটে জবর খরা ছকল নাকি
2: করাপুটে খরা কন্দা হচ্ছে
0: আমার বাটে বেশি নাই ও উনা উনা কেট কেট দাই পানি মারলা নি তো
2: হ্যাঁ যাবে আপা মনে পানি পাউচর বহুত খুশি লাগুছে আর আমারে পত্র তো পানির কথা তেমনি কোন না টিকে ঘুড়ু ঘুড়ু ঘুড়ু ঘুড়ু করছে পলে যাচ্ছে ঘুড়ু ঘুড়ু ঘুড়ু ঘুড়ু করছে পলে যাচ্ছে এমনকি অবস্থা বারে পানি বর্ষা হচ্ছে আর তোমার কহবি আর ঝুঁকা বেলা প্রবল হচ্ছে সমস্তর আম্ব যা সমস্ত ভাবিলে পাচিলা আম্ব খাইবা পাই পাচিলা আম্ব কন খাইবে তার পত্র গুটে বি পাইলে কঞ্চা উদাকে সব ফুপারি কে থই দেলা
0: পবন কাজে
2: হ্যাঁ পবন কাজে অন্য বর্ষ যে টিকে কোন কোন সাবিত্রী অমাবাস্যা পাক পাক বের আরামে আম্ব মানে পাচিলা আম্ব মানে অচিনা তবে সাবিত্রী মাস করছে এটা কোন হচ্ছে সাবিত্রী অমাবাস্যা ন সরিকি কোন আম্ব সরিগলা না
1: মাত্র মিঠা নাই কাটা নাই স্বাদ নাই
2: এত্র মিঠা নাই খাইত্র সিঠা মিলিব
0: এলে এবে কাইছে যেতকি আম তোমর বাটে ইরলা
2: হ্যাঁ
0: 100 টাকা লাখা দিলে কেন বাখ মিলছি বলবা কথা
2: নাই স্যার দেখুন তো সেই আম তো কোন হচ্ছে পুরা বড় বড় আম যা বড় বড় মানে না গোটে আমকে অধা কেজি 350 গ্রাম 400 গ্রাম সেই আম মানে 100-150 টাকা হব আমার যে দেশি আম ছুটিয়া ছুটিয়া আম্ব যেটা আছে যেটা টিকে মিডিয়াম সাইজ র সেই আম্ব মানে কিলো 20 টাকা কিলো 30 টাকা কিলো 40 টাকা এমিতি স্যার বিক্রি হচ্ছে আর যেটা সরকারি আম যে আমি কে বড় বড় আম যেটা পুরা বেশি মিঠা করে কলমি আম সেই আমটা কোন হচ্ছে সেটা কেজি 100 টাকা 120 130 সেটা দিকে বিক্রি কারণ আম্ব আপন লক্ষ্য করলে গোটে প্রকার আম্ব নাই না আম্ব তো 5 প্রকার 6 প্রকার আম্ব আছে সেথিপাই আম্ব আম্ব জানিকি দাম হব যেমিতি কম কমতি টমাটো যেমিতি যে টাইমে কম কম যে টাইমে শীত মাস আসিযিব সে টাইমে 5 কিলো সস্তা হয়ে যাব কিন্তু 5 টাকা লেখান 6 টাকা লেখান হয়ে যাব এখন কেমতি টমাটো কিলো 40 টাকা 45 টাকা হয়েছে সেমিতি তো কথা আছে এটা কোন কোন যেমিতে মনেশ্বর যেমিতে তার 5টা আংটি আছে সবু আংটি সমান না সবু তো কোটা বড় কোটা স্থান আছে সেমিতে আম্ব বি কত প্রকার আম্ব আছে
0: দেশি আম এলে কিন্তু পুরা উনা রেট আরে কলমি আম এই গলা বলে
2: আটি উনা রইবা
0: আরে সেই বাটন জন আইলা নি কাছে বোম্বে কুইন দসরি বাগান ফিলি এন্টি বললাইন যে সেটা তোমার বাটে মিললা নি কি নাই
2: নাই স্যার দেখো তো সেই আম টিকে তার গাঁ গণ্ডে টিকে আমার দেখবা মিলু না সেটা বেশি করে বড় বড় টাউন বড় বড় সহর এটা মানে প্রায় মিলুছে আমার এপটে টিকে মিলবা পাই টিকে অসম্ভব কথা একটা আমার এখানে কেবল দেশি আম্ব কি সে কলমি আম সে মিডিয়াম সাইজ সে ভালো আম্ব সমস্যাটা করছেন যে কোন করবি আও এমনি চালিছি এটা তো বর্তমান আপনার সেপথ সেপথ পত্র তোলা বি আরম্ভ হইব অলরেডি
0: আমার বাটে পত্র তোলা চাল্লা আছে বেশন কেন্দু পত্র
2: পত্র তোলা নাই যা পাখে ঝাড় আছে যা পাখে জঙ্গল আছে যে জায়গার পত্র ফড়ি আছে সে জায়গার পত্র তোলা আছে কিন্তু আমার পাখে সে ভরিয়া কাম নাই যেমনি আপনার লক্ষ্য করছি অন্য কুয়াড়ে বর্তমান তুল বেটা মহুল বেটা পত্র তোলা যেটা আরম্ভ হয়ে সেটা তো আমার পত্র মিলু নাই স্যার আপনার কোথায় করবা
1: বড়িয়া কথা কই দিলাস যে আমার চৈতি জন কার্যক্রম বিষয় কোয়া কেনতার লাগলা নি কাইটা
2: কার্যক্রম যা বিও কালি কাল তো কার্যক্রম বহুত খুশি লাগছিল তো প্রায় তো এই এই অকারে অনেক সাক্ষাৎকার মানে বাজেছি অনেক বর্তমান তো কার্যক্রম মানে আপনার অনুষ্ঠান বহুত খুশি লাগুছে তুমি গোটে দুঃখর বিষয় যেহেতু নববর্ষ উপলক্ষে যদি আকাশবাণী করে যদি চৈতি জন গোটে কার্যক্রম যে করেথান্তে শ্রোতা বন্ধু মানকর তাঙ্কর মতামত গুড়িকু নেকিরি তাহলে টিকে খুশি লাগে যেমিতি অন্য অন্য কার্যক্রম মানকে যেমিতি আকাশবাণী জয়পুর যেমিতি কার্যক্রম প্রচার

0: জয়
1: জয় জয়।
2: হ্যালো চৈতি জন,
3: জয়ার মামা,
2: জয়ার জয়ার
0: জয়ার
2: কে কইলা শুনি ও?
3: রমেশ কইলিনি, বাটিকোট নরমপুর জেলা তান।
0: রমেশ বাবু কেনতা রাচাস?
3: জয়ার আপা।
0: হ্যাঁ জয়ার জয়ার
3: মামা।
2: হুম
3: কেনতা পাশরে যাই রে লাস
2: পাশরে যাই
3: লাগবা গীত বলতে লাস যে জবর দিন লাগে পাশরে
2: নাই ম খাই খাই বললে খাইছে গোটে কইবাই নাই কি সে গোটে লাগালা আছে বল ভাই গুরুমাই ফারাটা
3: বালি
2: মিশা সারলা কিনে আমার গাঁ বাটে আলে তোমার গাঁ বাটে বালি মিশা সারলা খাই গি
3: আমার গাঁ বালি নিয়ে মামা আমার গাঁ বালি কাকা বালি ইসি
2: এ সত্যি
3: গোটে গাঁ আছে বালি ইসি না ধরানি তার মিশা নাট করতে লাই কার ঘরে কাই কাম এলি মিশা নাট করতে লাই এবে তো মামা জবর রেট হয়ে গেল
2: রেট বললে এবে জন ফিলা মন বেশ বাঁধলাইনি সে মনকে ডাবু ন দেলে নয়ে বললাইনি
3: নয়ে
2: বৃত্তিগত বললাইনি এবে বললে এটাকে পেশা বলি করে ধরলা তো ডাবু ছিনবা কাই আগে লোক মন মন শ্রদ্ধা করবো কাজে ডাবু ন দেলে মিশা ডগাইতে লাই আলে তোমার বাটে সব কথা মন বল বল
3: হয় মামা সব বল
0: কার্যক্রম বিশেষ খন্ডে কুয়া কেনতার লাগলে
3: গরম গরম সিঙ্গড়া খাইলা পার লাগছে আমার মাসের এসে বলে আরে কবে কইবাক লড়াম নি আরে
2: নাই ও মই কেন কি এনে তে নেই যাইলি মোর পিলা কে পাঠ পড়াইবা কে স্কুলে ছাড়বা কে জিবাক পড়লা নি তো সমান আমার
3: কারা ছুটেলা চা মামা
2: এ বেশি না সমান আমার বেল কে তার ইটিউশন বল ভাই হি হ্যাঁ
3: হ্যাঁ
0: সিঙ্গড়া খাইবা দাপা কে ইয়ে সমান চাড়ি যাইছে তার পিলা কে আর কাইটা
2: আলে নিমান লাগলা নি কি নাই আমার কার্যক্রম মন
0: হ্যালো চৈতি জন।
4: হ্যালো নমস্কার, মো জীবন মুন
0: জীবন মুন বাবু জোয়ার লাগো কেনতা রাচাস?
4: তোরা বাবু ভালো আছে?
0: আমি তো ভালো আছো।
2: কোন তি আচাস এবে?
4: মো এবে টিকে বাহারে আছে তো এই টিকে সং চলে
2: পবন দারলানি তো তোমার কাছে মোবাইল ফোন লগে
0: নিমানতি আপা। জবর দিন কে খাইছে বেডগাট কি কেনতি এলে?
5: হয় হয়।

0: কারাদিনে ফসনা উতরটা উতরছি আগা মাতর কোনে তার খাজে কাইছে পাছে আমন পিনবার আছে হি কেনতি ডোল ডাল করিলে গাগর করে নিমান রসে দেখবার আছে
1: আই সুতার লগা মম আজ পুরে প্রপি পিনবার চশমা পিনবার জুতা পিনবার
0: হুম
1: আর কাকর পানি কাকর এটা মন খাইবা
0: হুম হুম হুম
2: এটা মানে সত্য সেতু দাঁড়ি করে বললো নি কে এমনি আমি কইলু নি বলি করে তুই কই দিল নাই আবার বান্ধি মিশা সে কই দিয়েছে আছে কি নেই পানি বললে সে দোকান মন কিন্দ্রি বলছি প্যাকেট পানি খাইছি সে আলে কাই বললে তোমার জন্য আছে কি নেই জয়পুর বস্তি ভিতরে এ জন খাইছে লাইট লাগালে গাড়ি মন চাললানি লাইট বন্ধ হলে গাড়ি মন রই গেল নিজে সেটা ওটা খাই রকমের বিধি বিধান আছে জানানো পড়লানিও
1: সেটা ট্রাফিক বলো ভাই মামা তুই তো জানলো ট্রাফিক
2: রং লাইট লাগিলা তুই কে তার গদবদ দিলু এক্সিডেন্ট হয়েছি বলবাই নাকি রং লাইট লাগলা আছে বলে থেবি দেবার
1: আছে
2: এবে আমার কাইছে বাস স্ট্যান্ড লগে গোটে গাড়ি গোটে কাছি রঙ লাইট লাগালা বলে সে ন যায় সিটি থেবি দিয়েছি জানছো কি নাই দেখলো আছো কি নাই সে রঙটাকে পশু মন জানলাইনি আমার মনুষ মন এ মোটর সাইকেল এমন আছো তো আমার ফিলা টকি মন সে এমন লাইট লাগালে মিশা কত বোধাই দেবা সত কি নাই এটা মন ভিতরে দূরে রেবার আছে মোর হিসাবে আলে তোমার খাই জিউনা খাওনা কেনতার চাললানি পাচার খাইছি তোর খাতা মুই মোর টুন্ডা খা খুব পাচার বিকি
0: নাই পাচার বলে তুই তো ফসালো নি মুই শুনলি নি বলি নি পঙ্কজ বাবু আমার চৈতি জন কার্যক্রম আরে কেনতি কলে অধিক বিস্তার হয়েছি প্রচার হয়েছি খন্ডি কুয়া হাই
1: আরে বললে আমার জন্য আস কলাকার মন আসুক নাই গে মন গাইলাই নে আরে প্রতিভা মন আস বিক্রমিশা আস তোমার আদিবাসী পিলা মন পাখি মন তাগর সাক্ষাৎকার মন হলো অধিকাই করে আনলে সেটা আরে জবর নিমান এটা
2: তোমকে কোনটা করলে ভালো লাগছে সেটা কইলে আমি আনি করি আর আমার কার্যক্রম কে বানাইব আর তোমাকে শুনাইব আলে জোয়ার লাগতে হবে কাণ্ডবিন্ধা বল ভাই ধান মন বারলা আছে কাণ্ডবিন্ধা জবর লাগলা আছে বলে শুনলি নি সত্যি সে লাগলা আছে কি
3: বহুত লাগিছে আজ্ঞা ধান সব ঠিয়া হয়ে রয়ে যাইছে বহুত লাগিছে তাছাড়া আমার কিন্তু
2: এটা তো ভারলা বললে আর ওষকষা নাই খাই তাকে
3: ওষকষা আছে আজ্ঞা ওষকষা
2: আগর নি মারবার আছে তাকে
3: আজ্ঞা
2: কোন বেলে মারবার তাকে মারত নাই এবে জবর মরলা আছে গছ কাইছে ধান খেন্ডা মন মরলা আছে কেতে পুরা নষ্ট হয়েছি এবে
3: সব খাই বিশ বিঘা মেলাই

প্রচার কল হালো চৈতিজন কার্যক্রম আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা ছটা বাজিবাকু যাচ্ছি আমার পরবর্তী কার্যক্রম শুনন্তু হিন্দিরে সংবাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি শুনিপারিবে অল্প সময় মধ্যে।

0: ଆକାଶବାଣୀ ଜୟପୁର ଆପଣଙ୍କ ବ୍ୟବସାୟକୁ ବଢ଼ାଇବାର ଦାୟିତ୍ୱ ନେବ।
1: ରେଡିଓରେ ବିଜ୍ଞାପନ ଦିଅନ୍ତୁ ଆଉ ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟକୁ ବଢ଼ାନ୍ତୁ।
0: ସୁଲଭ ଦରରେ ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟର ବିଜ୍ଞାପନ ପହଞ୍ଚିଯିବ ସବୁଠି ସବୁ ସମୟରେ ଆଉ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ।
1: ବିଜ୍ଞାପନ ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ 8280306927 କିମ୍ବା 9449408097 ନମ୍ବରରେ।
0: ଆକାଶବାଣୀ ଜୟପୁର ସଦା ଆପଣଙ୍କ ସାଥିରେ ସବୁ ସମୟରେ ଆପଣଙ୍କ ସେବାରେ।
2: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র কার্যক্রম আমকেন্দ্র প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর যোগে এবং এফএম্রে 103.6 মেগাহর যোগে। এব্যতীত আপনার মোবাইল ফোনর নিউজন এআইআর আপ মাধ্যমে মধ্য আমকেন্দ্র সমস্ত কার্যক্রম শুনিপার। ପ୍ରଚାର କରୁଛୁ ଅତିବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ବିରଚିତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତର 79ତମ ଭାଗ।

0: শ্রোতা বন্ধু, আম সরকারঙ্ক দ্বারা কার্যকরী হইতিবা অনেক মহিলা কেন্দ্রিক যোজনা মধ্যরু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম। গরিব পরিবার মানঙ্কু মাগণারে গ্যাস সংযোগ দেবা এই যোজনার মুখ্য উদ্দেশ্য। কাঠ নড়া ঘষি তথা কইলা ধোঁয়ারু মহিলা মানঙ্কু সুরক্ষা দেবা সহ স্বচ্ছ রন্ধন ব্যবস্থা প্রদান করিবা এই যোজনার প্রকৃত আভিমুখ্য। মাগণারে এলপিজি সংযোগ পাই এবং গ্যাস চুলি সহায়তা পাইবা পাই মহিলা হিতাধিকারী মানঙ্কু আবশ্যক কাগজপত্র দেবাকু পড়ি থাকে। এই যেমিতি আধার কার্ড বা রাশন কার্ড, ব্যাঙ্ক খাতা, ঠিকনা প্রমাণপত্র, আধার নম্বর সহ সংযুক্ত হইথিবা মোবাইল নম্বর দেবাকু পড়ি থাকে। তেবে এই যোজনা মহিলা মানঙ্ক পাই কেতে উপযোগী, বিশেষ করে রন্ধন প্রণালীকু সহজ করিবা এবং ধোঁয়ারু বর্তিবা পাই হাত পাহান্তারে রন্ধন গ্যাস মিলিবা কেতে ফলপ্রদ, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজর আলোচ্য বিষয় উজ্জ্বলা যোজনা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা অনসূয়া মহাপাত্র।
1: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারত সরকারঙ্ক পক্ষরু আম দেশরে কার্যকরী হেউতবা এপরিক যোজনা যদ্বারা আর্থিক তথা সামাজিক স্তরের দুর্বল মহিলাঙ্কু স্বচ্ছ ভোজন প্রস্তুত পাই জালিনী বা ইন্ধন রূপে প্রাকৃতিক গ্যাসকু যোগাই থাকে। এঠারে উল্লেখ করিবা অত্যন্ত জরুরি যে ইয়া মধ্যে উজ্জ্বলা যোজনার কার্যকরী হেবা দশ বর্ষ সম্পূর্ণ হয়েছে। এক দশন্ধির উপকারিতা কেবল সেই মহিলাটি হি।

0: 40 ডিগ্রি সেলসিয়াস এবং পারাদ্বীপে 33.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যাইছি। অন্যপক্ষে চলিত সপ্তাহ শেষ আড়কু দক্ষিণ বঙ্গোপসাগর, আন্ডামান সাগর এবং আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জর কেতক অঞ্চলকু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়া নিয়ে পাগ অনুকূল থিবা পানিপাগ বিভাগ পক্ষরু অনুমান করা যাইছি। মুখ্য সংবাদ পুনিথরে জাতীয় শিক্ষানীতি 2020 মাতৃভাষা ভারতীয় জ্ঞান পরম্পরা এবং নবসৃজনকু সরকার প্রোৎসাহন দেউছন্তি কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী। নিট ইউজি সানি পরীক্ষার তারিখ আগামী 10 দিন মধ্যে ঘোষণা করা যাবে নে এনটিএ মহানির্দেশকঙ্ক সূচনা। প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার উৎকর্ষতা পাই জাতীয় স্তরের ওড়িশা পুরস্কৃত এবং রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 পূর্ব দেশব্যাপী আরম্ভ হয়েছে জনসম্পৃক্তি অভিযান। আঞ্চলিক সংবাদ আজ এটিকি।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
2: আজির প্রসঙ্গ আম নর্স আম ভবিষ্যৎ, নর্সঙ্কু সশক্ত করিবা, জীবন বঞ্চাইবা। আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনায় মু মহেশ্বর সাহু। সুস্থ জীবন অতিবাহিত করিবার সেবিকা বা নর্স গুরুত্বপূর্ণ সহযোগ প্রদান করে থাকে। শরীর অসুস্থ হলে কেবল যে ডাক্তর আবশ্যকতা পড়ে তা নুহে, সেবিকা মধ্য আমাকে পুনঃ কার্যক্ষম করাইবার উল্লেখনীয় ভূমিকা নির্বাহ করে থাকে। তেণু স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সেবিকা হি হচ্ছেন সবুঠার বড় কার্যশক্তি। রোগী সেবা লাগি নর্সঙ্কর কঠিন পরিশ্রম সমর্পণ ভাবক সম্মান জনাই প্রত্যেক বর্ষ আজির দিবসে আন্তর্জাতিক নর্স বা সেবিকা দিবস পালন করা যাচ্ছে। আধুনিক নর্সিং সেবা আরম্ভ করেছিবা ফ্লোরেন্স নাইটেঙ্গল জন্মদিনকু স্মরণ করিবা উদ্দেশ্যে এই দিবস পালিত হয়ে আসুছি। 1820 মসিহা মে মাস 12 তারিখে ইংল্যান্ডর এক ধনী পরিবারে ফ্লোরেন্স নাইটেঙ্গল জন্মগ্রহণ করে। 1954 মসিহার রুষ দক্ষিণ প্রান্তরে যুদ্ধ করা ব্রিটিশ সৈনিকঙ্কু ক্রিমিয়াকু পঠা যাইতিলা। সে সময়ে ব্রিটেন, ফ্রান্স ও তুর্কি একাঠি রুষ বিরুদ্ধে যুদ্ধ করুথলে। আহত সৈনিকঙ্কু চিকিৎসা প্রদান লক্ষ্য নেই ফ্লোরেন্স নাইটেঙ্গলঙ্ক সহ অন্য সেবিকাঙ্কু সেঠাকু পঠা যাইতিলা। ফ্লোরেন্স দিনরাতি পরিশ্রম করে সৈনিকঙ্ক চিকিৎসা করেছিলেন। তাঙ্ক সেবারে আহত সৈনিকঙ্ক অবস্থায় সুধার আসিথিলা। 1856 মসিহার যুদ্ধ সমাপ্ত হওয়া পরে সেঠারু সে ইংল্যান্ড ফেরিথিলে এবং তাঙ্কর সেবা নিষ্ঠা এবং কার্য পাই প্রসিদ্ধি অর্জন করেছিলেন। আমেরিকার স্বাস্থ্য বিভাগের জনে অধিকারী ডোরোথি সটরল্যান্ড 1953 মসিহার নর্সিং দিবস পালন পাই প্রস্তাব দিয়েছিলেন। তবে 1965 মসিহার প্রথম থর পাই আন্তর্জাতিক নর্সিং পরিষদ এই দিবস পালন করেছিল। সেবেঠারু সেবিকাঙ্ক সেবা ও নিষ্ঠাকু সম্মান জনাই এই দিবস প্রত্যেক বর্ষ পালিত হয়ে আসুছে। চলিত বর্ষর বার্তা রয়েছে আম নর্স আম ভবিষ্যৎ, নর্সঙ্কু সশক্ত করিবা, জীবন বঞ্চাইবা। সেবিকাঙ্ক সুস্থতা, নিরাময় জীবন এবং নিরাপত্তা পাই চলিত বর্ষর বার্তা সূচাউছে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সেবিকাঙ্ক ভূমিকা গুরুত্বপূর্ণ হইতিবারু তাঙ্ক প্রতি সমাজের রহিতিবা কর্তব্যকু চলিত বর্ষর বার্তা স্মরণ করাউছে। সেমানঙ্কর শারীরিক, মানসিক এবং বৃত্তিগত সুরক্ষা দিগরে আমি সমস্তে সচেতন হবার আবশ্যকতা রয়েছে। সেবিকাঙ্কর কঠিন পরিশ্রম যোগ রোগীটি কেবল যে সুস্থ হুয়ে তাহা নুহে, বরং সার্বজনীন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে স্থিরতা পরিলক্ষিত হয়েথায়। কোভিড মহামারী সময়ের সেবিকাঙ্কর নিঃস্বার্থপর সেবা এবং কঠিন অধ্যবসা আম সমস্তঙ্কু সফলতার সহ আহ্বানর মোকাবিলা দিগরে সহযোগ প্রদান করেছিলা। বিশ্বরে পাখাপাখি 30 নিয়ুতরু অধিক নর্স কার্যরত অছন্তি। ভারতরে 23 লক্ষরু অধিক পঞ্জীকৃত নর্স কার্য করুথিবা এক আকলনরু জনাপড়ছি। তবে এহা আবশ্যকতা ঠারু যথেষ্ট কম রয়েছে বলি কুহাযাউছি। এপরিকি আম রাজ্যরে মধ্যে সমান পরিস্থিতি রহিথিবা জনাপড়ছি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানরে ডাক্তারঙ্ক দ্বারা চিকিৎসা সেবিকাঙ্ক সহযোগ মাধ্যমরে হি অধিক ত্বরান্বিত হইথায়। নূয়াদিল্লীস্থিত রাষ্ট্রপতি ভবনরে আজি জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গল পুরস্কার 2026 প্রদান করা যাইছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নর্সিং ক্ষেত্রে উৎকর্ষ প্রতিপাদন করিথিবা 15 জনকু পুরস্কার বিতরণ করিছন্তি। সমাবেশকু সম্বোধন করি রাষ্ট্রপতি কইছন্তি, আজির দিবস নর্সিং কর্মচারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী বৃত্তিধারীঙ্ক অমূল্য অবদানকু স্মরণ করাউছি। সেবার সর্বোচ্চ মানদণ্ডকু নর্সিং বৃত্তিধারী প্রমাণ করে আসছন্তি। অত্যন্ত আহ্বানপূর্ণ পরিস্থিতিরে মধ্যে সেমানে গুণাত্মক স্বাস্থ্যসেবা প্রদান করিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করিথান্তি। কার্যক্রমরে কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নড্ডা, স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রায় যাদব প্রমুখ যোগ দিয়েছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পক্ষ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: তাহলে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দোয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কন্ট্রি চয়েস।
4: পরবর্তী গজল পাই শিল্পী হেলে অশোক খোসলা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: তাহলে এটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: এথর শুনন্তু গীত, শিল্পী তলত অজিজ এবং পিনাজ মাসানী।